কম্পন বিচর কবে মা বিচর কবে মাম ছং ছং বগনে খরে কলম অব তো ছোরা কুদনে বলাম দিন ভরি খেল মলাই নেই ভুল সৎ পরে পছি আমার